নাদ হুসেনিয়াবে সে মন বিচ লহরাবে নাদ হুসেনিয়াবে পুল দে ভাগ জগাবে পরচম আব্বাস দা গাজী আব্বাস